0: জনার্দন গাঙ্গুলির ছেলে তুমি?
1: আগে
0: শরবত কি দিয়েছিস?
1: আগে মুচকুন্দ ফুলের গোটা কথা পাপড়ি মেরে দিয়েছি।
0: বেশ বেশ, বাপের ব্যবসা ধরেছ। দেখিনি যে
1: পশ্চিমে ছিল প্রায় 20 বছর, এলাহাবাদ কানপুর লখনৌ। গান বাজনার শখ আমার একটা আছে, পশ্চিমে থাকতে অনেক শুনেছি, দরকার হলে নিজেই তবলা ঠেকা ঠেকা একটা।
0: তুমি তাহলে এসো।
1: আসবো।
0: ভাই আসছেন? নিমন্ত্রণ পাঠানো হয়েছে?
1: আমাকে সে সব ব্যবস্থা হয়ে গেছে।
0: মহিমকেও বলে দিও।
1: যাকগে, কিন্তু
0: সুদখোরের টাকায় আমার একমাত্র ছেলের উপনয়ন হতে পারে না। তারা শুনল
2: আচার্য আমন্ত্রণে বিনিয়োগ
0: বিনিয়োগ
2: অধি
0: অধি
2: ও সাবিত্রে।

0: জমিদার, জমিদারিটা আছে কি? সব তো ভেসে গেল। নদী কিরকম এগিয়ে আসছে দেখছো না? অমন সুন্দর বাগানটা বন্যায় ফাঁসিয়ে নিয়ে গেল।
1: বন্যা
0: ভুলে গেছো?
1: রায়বাড়ির দরজা খুলে দিয়েছিলাম, হাজার লোক আশ্রয় পেয়েছিল। আমার পুণ্যের বোঝাও কিছু কম নয় গিন্নি।
0: জানি তো ভয় করে, কাল জাদুর স্বপ্ন দেখেছি।
1: আর আমি কি দেখেছি জানো? দেবরাজ ইন্দ্রের জলসাগরে মাই ফেল হচ্ছে, রম্ভা গাইছে, উর্বশী নাচছে, আর মানবতা

0: গাঙ্গুলিদের নতুন বাড়ি তুই দেখেছিস নাকি রে?
1: আগে হ্যাঁ বলছি।
0: কেমন দেখলি? কেমন বাড়ি?
1: হাল ফ্যাশনের বাড়ি, আমাদের রাজবাড়ির মতো শোভা নেই, নবদখানা নেই, বাগান নেই, ও বাগান নেই, নাট মন্দির নেই, এই যেমন দ্বারা হয় আর কি।

0: বজরা ফিরেছে, কি হলো?
1: ঘূর্ণিতে পড়েছিল হুজুর।
0: কি বললে?
1: ঘূর্ণিতে পড়েছে? কে বললে তোমার?
2: কালী ফিরেছে হুজুর।
1: কালী? আর কেউ? আর কেউ? চুপ করে আছো কারো, বলো না আর কেউ ফিরেছে কিনা।
2: ছোট কুমার,
1: খোকা, খোকা ফিরেছে, খোকা।

0: ছোট গিন্নির জাজিম চাজিম গুলো আছে তো?
1: আহম্মদকে শুধুচ্ছি হুজুর।
0: তাকে বল ছোট গিন্নিকে খুব ভালো করে সাজিয়ে দিতে, গাঙ্গুলি বাড়িতে যাবে। আর নায়েবকে আমার কাছে পাঠিয়ে দেয়।

0: সব ব্যবস্থা হয়েছে?
1: আগে শহরে একবার লোক পাঠাতে হবে হুজুর।
0: কেন?
1: আহত ফুরিয়েছে, মোমবাতিও নেই, আর তাছাড়া জলসায় যারা আসবেন তাদের আদর আপ্যায়নের জন্য।
0: রহমতকে পাঠিয়ে দাও, তুফানকে নিয়ে এখনই চলে যাবে।

0: হয়েছে বুঝলেন? নেমে গেল, নেমে গেল বাতি, সব বাতি নেমে গেল, বাতি তো নিতেই হুজুর, সব বাতি বাতি শেষ হয়ে গেছে বুঝুন। এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে বুঝুন, এক্ষুনি সূর্য উঠবে,
1: সূর্য উঠবে।
0: আচ্ছা বুঝুন, আচ্ছা আমি জানলার পর্দাগুলো শুরু করি, সূর্য উঠবে।

0: তুফান ডাকছে।
1: আপনি পারবেন না অভিজিৎ, আপনি পারবেন না।
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না অভিজিৎ,
0: আমার চাবুক